0: kasan majadir tuli wal ardi
1: mola ya sandi wasalli daki man kabadan ala hajin bika khairin halki kullihini ya karama da halki maliman adubihi siwa kain da gudu da hadisin lani wadan yari ka rasulun lahi jahu kabi izallatun mutahalla bi isimi man takini fa inna min judina dunya walarrataha wa min qudunika ilman lawhi wallakalai ya nabhu la taqmidi min zallatin nazimat inna laka ba'iratin gufurani kallamani ma alla rahmatan bihin yaqsimuha ta'ati aba hasadil isyani wallikisin ya rabbi wa ja'al rajai gaira man ajisin ladayka waj'al hisabi gaira man nahari ya rabbi wa ja'al rajai gaira man ajisin ladayka waj'al hisabi gaira man nahari ya rabbi wa ja'al rajai gaira man ajisin ladayka waj'al hisabi gaira man nahari wa rabbi wa abdika daraini inna lahu sabaran mata ta tsohon a hawalu yana hanyi wa ran lagun hudu sana'atun haka baƙi matin alam na biyu domin halin waman nasaji maran nan al'adamacin labarin ku saban wa adaran isa hadin isa bin magani sun marri ba an hari bakarin wa an umarin wa an aliyin wa an usmana yallakarin wa al ansari wa tabi'in fahum ahal tuqa wa naqa wa al-hirm wa al-karam ya rabbi bil mustahab al-ladhi maqasidana wa ghfir lana ma mada ya wasi al-karam ya rabbi bil mustahab al-ladhi maqasidana wa ghfir lana ma mada ya wasi al-karam ya rabbi bil mustahab al-ladhi maqasidana وَجَبِرْ لَنَا مَا مَضَى يَا وَاسِعَ الْكَرَمِ وَجَبِرْ إِلَى عِيدٍ لِلْمُسْلِمِينَ بِمَا يَتْلُوهُ فِي الْمَسْجِدِ الْأَقْصَى وَجْهَ الْحَرَمِ بِجَاهِ مَنْ بَيْتُهُ بِقَيْمَةٍ حَرَمًا وَيَلْهُهُ قَسَمًا مِنْ آدَمِ الْكِسِمِ وَهَذِهِ بُدًى مُقْتَانِ تَرْكُتِنَاتْ وَالْحَمْدُ لِلَّهِ ذِي بَدَئٍ وَذِي حَكِمٍ أبيات هاكر أرهو التين ماني أتن تاري هاكر بنا واسم اللكرن لا دجل لرس لغير هجوة ولا أجب أن يفض ليس حفظ الجنس وإلا فمن جريا شفاءته جبا وترها فكل ما